লুইখামা একুগা ইয়াই বুরখামা একুগা তিয়াবামিহুং হাঙ্গুরামে নুকুন্নাশে আদি তিয়াবামিহুংগে মুদা থাকাই নফস তাকুং আল্লাহুগে মাউগা জিহাদ কুরাশে তিয়াবামিহুং নাটাকা এগুং হেউকাম বুডে তিয়াবামিহুং নাং এখাং এঙ্গে খামগা ওয়ানামে।

ঈমান ওয়া মিহুম এউরেঙ্গে মুদাতকাই নফসতকুন জিহাদ কুরমু একিবাবে তিম খালেগে ফানু আরিহুম ইজনাইকান নে দেনতে আল্লাহ ই তাকওয়া বেরি মুলদ দেনওডিগেন ওয়া রাসকালাঙ্গে।

আদি হাঙ্গুরামে নুগো সরমগে ইজনা থিমান্নায় দেবাসে আদি থিমম ফিতুনাবের নুখুরাবাসে বুনা মিহাগো এউরেঙ্গে তেরেম ওয়ে দন্নাশে এউরেম ভেট্টিগেং এদিয়েই হামা ফিতুনায়গে তেরে আসে আদি হামা কাশুয়ারুং নারাকাবানি কাফিরুম বাসালাফায়।

খালেগফান উদালওয়া আসে আল্লাহ আলমেন টাকা খান্ড আলুবা লিউবা ফাওয়া খামে মেনুই আলমেন নাকান নুজহেনেতে একালাঙ্গে আলমেঙ্গে এহি থেরুবন্ত রসকালাঙ্গে ফাহে মুমিনুং হামে কানে আল্লাহ ওয়াকিল কুরা হোসে কামে।

দাল ওয়াশে হেয় দেগতুং এগ্গুথন নুনি আহরমিন নামেদু থে ব্যামি হুং ইন্তজার কুরম হে আদিতিমিন থে ব্যামি হুন নামেদু ইন্তজার কক্ষু তিবেনি একলাং হজরতুং নুয়াথ তিমিং আহমতিং আল্লাহ থে ব্যামি হুন আজাবে ফনুবা ফানে কমশে ফাহে থে ব্যামি হুং ইন্তজার কক্ষু তিবেশে হাম কশ্বরুং তিমিন নিবস্তে ব্যামি হুন্নায়কু ইন্তজার কুরা বয়কিময়।

এওরেম ফিলান দানে কিল্লায় নুয়াতা হহাড়া তাকে নুয়াতা ওয়ান্নানে এহেন থানে বেস এওরেন ফেন্নানে নামা আবাসে গানগেন এথানাকাং এওরেন এমবুরে হিঙ্গজ্জয়ী হে।

সদকা বেসেউ মা মেদু খালে ফানা খোডাই মিস বাস বুনা মিহুং এউরেঙ্গে তেরেম বে ফাহে এইং এউরেন না দেব্যা ফিনম এউরেন রুহে এইং এউরেন না নু দেব্যা ফিনম এহারুং এউরেন রুড়িয়ারে।

আল্লাহ আই একলাং রসুলা এউরেন না দেব্যী থাকেচ্চং এউরেন রুহি আদি এউরেম বুনি নামে আল্লাহ থিমাম্মেন না ফুদে আল্লাহ আই একলাং রসুলা একলাং ফাদলু অন্ধকম গে তেরিন থিমাম্মেন না দেব্বানেতে হাম কশ্বরুম থিমাম্মেন বানি আল্লাহ গে হাজরতং এদি এদি তিবে বয়কম গায়।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

দেউরেন থেবা মিহুন রুসুমার টাকা অল্লাহ গান্দি থেবা মিহুন গা তু গা হওয়া কম হাদাতে এউরেননি মো মিনুম খাম গা ওয়া নামা এউরেন হাক্কু খাম বডি অল্লাহ আয় এখালাঙ্গে রসুলা রুসুমে।